0: সাপ খলোয়ে কুড় ফিরে পরিধান মেলালো।
1: শরম তে তরম দোনো লোক জানগে কুড় কেন দিনে চোট।